শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 13 মে শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। জাপানের প্রধান H3 রকেট সফলভাবে 6টি উপগ্রহকে পরিকল্পিত কক্ষপথে স্থাপন করেছে। স্থানীয় সময় শুক্রবার সকাল 10টার কিছু আগে তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে H3 রকেটটি উৎক্ষেপণ করা হয়। জাপান মহাকাশ গবেষণা এজেন্সি বা জাক্সা জানায়, রকেটটি স্থিতিশীলভাবে ওপরে উঠতে থাকে এবং উৎক্ষেপণের প্রায় 15 মিনিট পর প্রায় 580 কিলোমিটার উচ্চতায় তার নির্ধারিত কক্ষপথে পৌঁছায়। পরবর্তীতে 6টি ছোট উপগ্রহকে কক্ষপথে স্থাপন করা হয়। এর ফলে মিশনটি সফল হয়েছে। গত ডিসেম্বর মাসে পরিচালিত আগের H3 উৎক্ষেপণটি ব্যর্থ হয়েছিল। জাক্সা পেলোড সাপোর্ট কাঠামোর একটি সমস্যা সংশোধন করে প্রায় 6 মাস পর উৎক্ষেপণ কার্যক্রম পুনরায় শুরু করে। সর্বশেষ H3 মডেলটি হল একটি নতুন 3.0 কনফিগারেশন পরীক্ষামূলক যান, যা কোনো বুস্টার ব্যবহার করে না। এর পরিবর্তে এর 3টি প্রধান ইঞ্জিন রয়েছে। পূর্ববর্তী মডেলগুলোতে 2টি ইঞ্জিন ছিল। মহাকাশ সংস্থাটি তার প্রধান রকেট কর্মসূচিকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে সক্ষম হয় কিনা সেদিকেই সবার দৃষ্টি নিবদ্ধ ছিল। আগামী মাসের শুরুতে জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায়ের ভারত সফর এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার আলোচনার জন্য প্রস্তুতি চলছে। জাপান সরকার শুক্রবার ক্ষমতাসীন জোটকে একটি খসড়া সময়সূচি সম্পর্কে অবহিত করে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী তাকায়ুচি 1 জুলাই থেকে 3 দিনের জন্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কেন্দ্রীয় শহর গুয়াহাটি সফর করবেন এবং পরদিন মোদীর সঙ্গে একটি শীর্ষ বৈঠক করবেন। এটি হবে দুই নেতার মধ্যকার দ্বিতীয় সরাসরি বৈঠক। ধারণা করা হচ্ছে শীর্ষ নেতাদের নিয়মিত পারস্পরিক সফরের ব্যবস্থা করার মাধ্যমে তাকায়ুচি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করে নিতে চাইছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে ইরানের ওপর খুব কঠোর আঘাত হানার পাশাপাশি দেশটির তেল অবকাঠামো দখল করে নেয়ার হুমকি দিচ্ছিলেন। তবে তিনি এখন বলছেন যে তিনি হামলাগুলো বাতিল করেছেন এবং ইরানের উচ্চ পর্যায়ের নেতারা একটি চুক্তির শর্তাবলীতে সম্মত হয়েছেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা এইমাত্র ইরানের সঙ্গে যুদ্ধের একটি চমৎকার নিষ্পত্তি ঘটিয়েছি এবং এখন শুধু নথিপত্র চূড়ান্ত করার অপেক্ষা। আগামী কয়েকদিনের মধ্যেই এটি সম্পন্ন হয়ে যাবে বলে আশা করছি। সম্ভবত ইউরোপে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হবে। ট্রাম্প বলেছেন তিনি বিশ্বাস করেন ইরানের সর্বোচ্চ নেতা চুক্তিটি অনুমোদন করেছেন এবং তিনি আরও বলেন চুক্তিটি স্বাক্ষরিত হলেই যুক্তরাষ্ট্র তার নৌ অবরোধ তুলে নেবে। তবে ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে তেহরান আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তির কথা নিশ্চিত করেনি। সংস্থাটি এও উল্লেখ করেছে যে ট্রাম্প গত 2 মাস ধরেই বারবার দাবি করে আসছেন যে একটি চুক্তি আসন্ন। অন্যদিকে ফার্স বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে যে চুক্তির লিখিত রূপ এখনও অনুমোদিত হয়নি।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। নয়াদিল্লি জানিয়েছে, ওমানের উপকূলে একটি বাণিজ্যিক ট্যাঙ্কারে মার্কিন হামলায় তিনজন ভারতীয় ক্রু নিহত হয়েছেন। জাহাজটি থেকে আরও 21 জনকে উদ্ধার করা হয়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফুটেজ পোস্ট করেছে। তাদের ভাষ্যানুযায়ী ফুটেজে দেখা যাচ্ছে, জাহাজটির ইঞ্জিন রুমে সূক্ষ্ম লক্ষ্যভেদী হামলা চালানো হয়েছে। সেন্টকম জানায়, ক্রুরা বারবার মার্কিন বাহিনীর নির্দেশনা মানতে ব্যর্থ হওয়ায় তাদের বাহিনী ট্যাঙ্কারটিকে অচল করে দেয়। সেন্টকমের ভাষ্যানুযায়ী, তারা ইরান থেকে তেল পরিবহনের চেষ্টা করছিল। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানায়। মন্ত্রণালয় বলেছে, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। মন্ত্রণালয় এটিও উল্লেখ করেছে যে, যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক জলপথে অবাধ চলাচল পুনরুদ্ধার করতে হবে। জাপানি চিপ নির্মাতা প্রতিষ্ঠান র্যাপিডাস জানিয়েছে, সেমিকন্ডাক্টর উন্নয়নে সহযোগিতার জন্য তারা ব্রিটিশ ও ইতালীয় সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা করছে। র্যাপিডাসের প্রেসিডেন্ট কোইকে আৎসুয়োশি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের সঙ্গে এক বৈঠকে এই ঘোষণা দেন। কোইকে বলেন, শনিবার থেকে শুরু হতে যাওয়া তাকাইচির ইউরোপ সফরের সঙ্গে সঙ্গতি রেখে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হবে। কোইকেও বলেন যে, সম্মিলিতভাবে একটি নতুন বিশ্ব ও প্রযুক্তি গড়ে তোলার ক্ষেত্রে আমরা এই চুক্তি স্বাক্ষরকে প্রথম পদক্ষেপ হিসেবে দেখতে চাই। তাকাইচি বলেন, বিশ্বব্যাপী চিপের চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে। আমি শুধু যুক্তরাজ্য ও ইতালি নয়, বরং অন্যান্য সমমনা দেশগুলোতেও র্যাপিডাস চিপের প্রসার ঘটাতে চাই। দুইজন ইয়োকোজুনা গ্র্যান্ড চ্যাম্পিয়ন জানিয়েছেন যে, আসন্ন প্যারিস সফরে তারা জাপানের ঐতিহ্যবাহী কুস্তি সুমোর আকর্ষণীয় দিকগুলো তুলে ধরতে আগ্রহী। 31 বছরের মধ্যে ফরাসি রাজধানীতে এটি এ ধরনের প্রথম সফর। শনিবার ও রবিবার অনুষ্ঠেয় প্রদর্শনী টুর্নামেন্টে প্রায় 120 জনের অংশ নেওয়ার কথা রয়েছে। তাদের মধ্যে শীর্ষ বিভাগের কুস্তিগির ও রেফারিরা থাকবেন। ইয়োকোজুনা হোশোরিউ এবং ইয়োকোজুনা ওনো সাতো বৃহস্পতিবার প্যারিসে সাংবাদিকদের সাথে কথা বলেন। মঙ্গোলিয়ার অধিবাসী হোশোরিউ বলেছেন, তিনি ফ্রান্সের মানুষকে সুমো কতটা দুর্দান্ত তা দেখানোর জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করবেন। প্রথম দিনে ডান পায়ে আঘাত পাওয়ায় হোশোরিউ মে মাসের গ্র্যান্ড টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন। তিনি জানান, দৈনিক চিকিৎসা কর্মসূচির ফলে আঘাতটি প্রায় সেরে গেছে। অন্যদিকে বাম কাঁধের চোটের কারণে ওনো সাতো মে মাসের পুরো টুর্নামেন্টে অংশ নিতে পারেননি, তবে তার মতে সেটি এখন অনেকটাই সেরে উঠছে। এই জাপানি কুস্তিগির আরও বলেন যে, জুলাই মাসের টুর্নামেন্টের জন্য জাপানে কঠোর প্রশিক্ষণ শুরু করার আগে তিনি প্যারিসে নিজের সেরাটা দিতে চান।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

আপনারা টোকিও থেকে প্রচারিত এনএচকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুর 105.6, সিলেট 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।